0: এ আওয়াজ আলকা ইয়াগনিক দিসি।
1: আকাশবাণী এট 90 সাল কি আওয়াজ, দিল সে দিল তক নন স্টপ ধমাল, পুরানি আদে নয়া জোশ হ্যায়, দেশ কা রেডিও আব ভি বস হ্যায়, আকাশবাণী কে গৌরবময় 90 সাল।